নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ ও সুন্দর আছেন। আজ আপনাদের সঙ্গে গান, কবিতা, আড্ডায় আছি আমি বেবি।

বন্ধুরা, আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক প্ল্যান্ট হেলথ ডে সম্পর্কে। প্রতি বছর 12 মে বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস। জাতিসংঘ এই দিনটিকে নির্ধারিত করেছে উদ্ভিদদের স্বাস্থ্য রক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করার জন্য। যদি গাছেরা ভালো থাকে, উদ্ভিদেরা ভালো থাকে, তবে পৃথিবীর যে জীব বৈচিত্র্য, আমাদের চারপাশের যে পরিবেশ সুরক্ষা, ক্ষুধা নিরসন, দারিদ্র হ্রাস এবং অর্থনৈতিক যে উন্নয়ন, তা খুব এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে সাহায্য পাওয়া যাবে, এ কথা বলা বাহুল্য। আমরা সবাই জানি গাছেরা ভালো থাকলে আমাদের সব কিছুই ভালো থাকে। তাই 2020 সালে জাতিসংঘ 12ই মে দিনটিকে উদ্ভিদ স্বাস্থ্য দিবস হিসেবে পরিগণিত করে। বন্ধুরা, আমরা যে খাদ্য খাই, যে খাদ্য গ্রহণ করি, তার প্রায় 80% আসে উদ্ভিদ থেকে। আমরা যে অক্সিজেন নিই, তাও আসে উদ্ভিদ থেকে। তাছাড়া জলবায়ু পরিবর্তন, মাটি, জল, সমগ্র পরিবেশ গাছেদের ভালো থাকার উপর নির্ভর করে। তাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ।

কবিপক্ষ চলছে। আমরা স্মরণে মননে আবেগে অনুভূতিতে রবীন্দ্রনাথের দর্শন, গান, কবিতা, তাঁর সাহিত্য জগৎ সম্পর্কে আলোচনা করছি। তাঁর বাণীর হাত ধরে ভাবছি বিশ্ব মানবতার কথা, শিক্ষা সংস্কারের কথা, পরিবেশ চারপাশটিকে সাজিয়ে তোলার কথা। এই যে একে একে রবীন্দ্র চর্চার বিভিন্ন দিক উঠে আসছে আমাদের এই কবিপক্ষে, সেটাই আমাদের কাছে প্রাপ্তি। সেরকমই আজ আমরা একটা বিশেষ বিষয়কে নির্বাচন করেছি। আজ আমরা কথা বলব রবীন্দ্র সাহিত্যে নারীদের যে ভূমিকা, যে নারী চরিত্র তিনি অঙ্কন করেছেন সে সম্পর্কে। রবীন্দ্রনাথ তখনকার সময়ে কিভাবে ভারতীয় নারীদের দেখতেন, ভাবতেন, এবং তার গল্প, উপন্যাসে সেই সব নারী চরিত্রদের কিভাবে তিনি উপস্থাপন করেছেন, সেসব নিয়েই আজ আমরা কথা বলব। কিন্তু তার আগে আমরা শুনে নেব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

উনিশ শতকে আমাদের সমাজের যে নারীরা ছিলেন, তাঁরা ছিলেন মূলত অন্তঃপুরবাসিনী। আর রবীন্দ্রনাথ ঠিক সেখান থেকেই তুলে এনে দেখালেন, নারী শুধু প্রেমিকা নয়, জননী নয়, কিংবা ত্যাগের প্রতিমূর্তিও ঠিক নয়, বরং তার ভেতরেও তারও একটা আলাদা সত্তা আছে, আলাদা একটা রূপ আছে, আলাদা একটা চাহিদা আছে। সেও একজন রক্ত মাংসের মানুষ। যেমন চোখের বালির বিনোদিনীর কথা ধরি, সে শিক্ষিতা, আধুনিক মনস্কা, তার আকাঙ্ক্ষা আছে, প্রেম বিরহ আছে, দহন জ্বালা আছে, সে নিজের মতো করে বাঁচতে চায়। সে তখনকার যুগে সে ইংরেজিতে কথা বলতে পারে, ইংরেজি বুঝতে পারে, অথচ সমাজ তাকে বিধবা রূপে সাজিয়ে একধারে করে রেখেছে, সে সেটা মানতে রাজি নয় কিছুতেই। আর সে যেন তার দেওয়া সমাজের যে বিধবা রূপটিকে চ্যালেঞ্জ জানিয়েছে, সমস্ত সমাজের চাপিয়ে দেওয়া দায়ভার থেকে মুক্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করেছে। যেন রবীন্দ্রনাথ এই যে নারী মনের, নারী মননের চির আকাঙ্ক্ষিত একটা গোপন ভাণ্ডার থেকে যেন তুলে এনে দেখালেন, নারী সমাজের চাপিয়ে দেওয়ার রূপ শুধু নয়, নারী এক আলাদা সত্তা। আর রবীন্দ্রনাথ এইসব নারী মনের যে অন্তর্জীবন, ভেতরের যে জীবন, সেটাকে ফুটিয়ে তুলেছেন তাঁর গভীর সহানুভূতির মধ্য দিয়ে, যেন গভীর আবেগ দিয়ে, গভীর বেদনা ভারাক্রান্ত হয়ে তিনি সেই চরিত্রটিকে অঙ্কিত করেছেন, তাই না? বন্ধুরা, এখন আমরা শুনব আরেকটি গান, শিল্পী শান্তিদেব ঘোষ।

বন্ধুরা, যখন আমরা রবীন্দ্রনাথের সাহিত্য নিয়ে ভাবি, সেখানকার নারীদের দেখি, তখন আরেকজনের কথা খুব মনে পড়ে। সে হচ্ছে বিমলা। রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের সেই বিমলা চরিত্রটি যে ছিল খুবই সাধারণ, না ছিল তার রূপ, না ছিল তার গুণ। সে সংসার নিয়েই ব্যস্ত ছিল। সে তার জায়েদের সাথে কলহ করত, ঈর্ষা করত, ভাবত। সে সংসারের মধ্যে গণ্ডিবদ্ধ একটা সীমার মধ্যে তার জীবনটাকে ভেবে নিয়েছিল। কিন্তু হঠাৎ করে রবীন্দ্রনাথকে দেখুন, তার মধ্যে ঢুকিয়ে দিলেন স্বদেশ চেতনা, স্বদেশ প্রেম। যে নারী ছিল চার দেওয়ালে বন্দি, ভাতের হাঁড়ি থেকে খিড়কি দোয়ার পর্যন্ত যাচ্ছিল যাতায়াত, সে হঠাৎ করে দেশপ্রেম নিয়ে মত্ত হয়ে উঠল। সেখানে ঢুকে পড়ল সন্দীপ। সন্দীপের যে আকর্ষণ তাকে দেশপ্রেমের উদ্বুদ্ধ করল। সে তার সমস্ত গয়না, তার ঘর সংসারের প্রতি উপেক্ষা, সে সব কিছু বিলিয়ে দিল দেশের প্রতি, দশ জনের প্রতি। এই যে নারী, আমরা যে নারীকে ভাবতাম শান্ত, সহজ, ঘরের মধ্যে আবদ্ধ থাকবে, সে নারী হঠাৎ করে দেশ নিয়ে ভাবছে, রাজনীতি পরিস্থিতি নিয়ে ভাবছে। তখনকার যুগে রবীন্দ্রনাথ এই যে একটা নারী চেতনা ঢোকালেন চরিত্রগুলোর মধ্য দিয়ে, সেটা কত বড় ভাবুন, তাই না? আমরা অবাক হয়ে যাই। একদিন কি হলো, বিমলা সন্দীপের আকর্ষণ, নিখিলেশের উদারতাকে সরিয়ে সে দাঁড়িয়ে পড়ল একা। সে সমস্ত কিছুকে ছাড়িয়ে সে যে বিমলা, সে যে নারী, এবং সেও যে পারে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে, সেটা দেখালেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের এই যে চিত্রিত নারীরা, নারী চরিত্ররা শুধু কোমল নারী হয়ে থাকেননি, বরং সব সময় তারা বুদ্ধি, বিবেক, আত্মজিজ্ঞাসা এবং আত্মমর্যাদায় পরিপূর্ণ হয়ে উঠেছেন, তাই না? এখন শুনব আরেকটি গান, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

বন্ধুরা, আর একটা চরিত্রের কথা খুব মনে পড়ছে, সে হচ্ছে মৃণাল। রবীন্দ্রনাথের যে স্ত্রীপত্র, তার যে নায়িকা, স্ত্রীপত্র গল্পের নায়িকা মৃণাল যেন সেই কণ্ঠস্বর যা সমস্ত নারীদের জাগ্রত করে তোলে। তার ভাষাতেই যদি আমি বলি, আমি চিরদিন তোমাদের ঘরের মধ্যে ছিলুম, আজ বেরিয়ে এসে বাঁচলুম। এই যে মৃণাল, যে শান্ত হয়ে চুপচাপ হয়ে সমস্ত ঘরের কাজকর্ম করত, হঠাৎ করে তার মধ্যে জাগ্রত হলো মানবিকতা বোধ। সে একটা ছোট্ট মেয়ের জন্য সমস্ত কিছু হেলায় ত্যাগ করে দিল, তাই না? অথচ সে তার নিজের বোনও নয়, তার জায়ের বোন। এই যে বিষয়গুলো রবীন্দ্রনাথ দেখালেন, যে মানুষ, একজন নারী আরেকজন নারীর জন্য কাঁদছে, একজন নারী আরেকজন নারীর জন্য ভাবছে, আরেকজন নারীর মধ্য দিয়ে তার আত্মসচেতন জেগে উঠছে, আত্মসচেতনতার যে ভাব সেটাতে সে জাগ্রত হয়ে সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ সে দেখতে পাচ্ছে ওই নারীর মতো তাকেও একদিন দমনের শিকার হতে হয়েছিল। অবদমনের যে ইতিহাস, রবীন্দ্রনাথ যেন সেটাই আমাদের দেখালেন। আবার এই স্বর আমরা পাই যোগাযোগ উপন্যাসের যে কুমুদিনী, তার মধ্যেও, শেষের কবিতার লাবণ্যর মধ্যে কিংবা চার অধ্যায়ের এলা, তাদের মধ্যেও এই আত্মসম্মান আমরা খুব তীক্ষ্ণরূপে পাই। লাবণ্য, মানে শেষের কবিতার লাবণ্য, সে তো প্রেমকেও হেলায় ত্যাগ করেছে, তাই না? শুধু কেন না, তার আত্মসম্মানের জন্য। তেমনি এলা, রাজনৈতিক আদর্শ এবং ব্যক্তিগত অনুভবের সংঘাতে এই আধুনিক মনোভাবের চরিত্র হয়ে উঠেছে। বন্ধুরা, কথা আরও বলবো, আরও কথা হবে, তার আগে শুনে নিই আরেকটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মায়া সেন।

বন্ধুরা, রবীন্দ্রনাথ ছিলেন একজন আধুনিক মনস্ক মানুষ। তিনি জানতেন পৃথিবী কখনো একার দ্বারা রচিত হয় না, নারী পুরুষ দুজনেই মিলেই এই পৃথিবী এই সমাজকে গড়ে তুলবে। তাই তার যে নারীর চরিত্রগুলো, সেখানে কখনো প্রেম সম্পর্ক, কখনো বা নৈতিকতার নিরিখে নির্মিত, তবুও কখনো আমরা দেখি আত্মমর্যাদা সম্পন্ন, নিজের চাহিদাকে ওরা চেনে, নিজের বিবেককে চেনে, নিজের মর্যাদাকে ওরা গুরুত্ব দেয়। তাই তার যে সময়, রবীন্দ্রনাথের যে সময়, সেই সময়ে তিনি নারীর আত্মাকে, নারীর কণ্ঠস্বরকে ভাষা দিয়েছেন। রবীন্দ্র সাহিত্যে নারী তাই কখনো বন্দিনী নন, তিনি কখনো পূজারিণীও নয়, তিনি মানুষ। আর এই মানবী রূপই রবীন্দ্রনাথের সাহিত্যকে আজও সমকালীন করে রেখেছে। কারণ নারীর স্বাধীনতা, আত্মপরিচয় এবং নিজেকে জানার প্রশ্ন আজও সমানভাবে প্রাসঙ্গিক।

বন্ধুরা, সময় বলছে আজ আমাদের এখানেই থামতে হবে। সবাই খুব ভালো থাকবেন, চারপাশটিকে ভালো রাখার চেষ্টা করবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি বেবি। নমস্কার।